Oye nsenchene nyankopone. Hey nsenchene oye wa David no mbremu. Di oye wa Jonah no mbremu no. Ah oda so ye wa yabra bomu enede. Message on nsenchene enede. Ti wa ngwa juma enede. Ah